আদি এখালে ফানুগা অ্যাপ্পুড় নেরুবি ফাহে এহিন্দু বালান্তি বি মিহুন্না এ অ্যাপ্পুড় ফেন্নং অতি বিদা বিদায়ং হুদু অ্যাপ্পুড়ে কামগে।

ফিরাউনও বুঞ্জে তিয়াবা মিহুন তিমং ইজনু দিনিস তিয়াবা মিহু একলে ফানং ইমাম বিহিজে হামা খাসুয়ারু মি রসু গা হুলবেরিন রসুন নেরেলু মঠকা তিয়াবা মিহুন রসতে রে গা রে রে মিকং কাসবরে নিকং হরে তিয়াবা মিহুন ইগেনে

এওরেন না হামেন হেও গোয়েঙ্গা থৈজ্জে নামা মি ই থিমাম মেন নাং ঐক্যামেকে এওরেন বুনেতে আদি এওরেন না নুবাকামে জেহিজ্জে নামা মূসাগে ফানায় একালেগে ফানুগে আরিহুগা বা মিহুঙ্গে সুম্পা কাম জেহুনু খামে খামগা এওরেন হাদতে দন্নাশে এওরেন না সুম্পাগে মেদুয়েরুম বানি আল্লাহুগে হাদরতুগে এহেনে কামকো এওরেন করে গিনা মিহুন্নাকা নেঙ্গে

ফাহে তিমন রসকালাঙ্গে এউরেঙ্গে কিবাই এ মুদ্দতেং হামাবানিবি মুদ্দতক এ আজাব ফিল্লেবি হিন্দু এ হারুং আহদু উয়ালা বায়ক্ষমগা এউরেম ভুয়ে।

0: নিউলেমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়ে দেখে ফাওয়া পড়েতি বার তাকে
0: ইনসাফকে তারা দম মলি উম্মেদ বদল করলে শখসিয়াতুম
1: রেগানুগে হামহিমে কামুগা রাইয়েতুঙ্গে হাল বেল্লুমা নুকুমে ড্যাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিঙ্গে বড়তি রাসকান্তা কুডকাকু জেসফি কোন লিডারেতো
1: এই হামহিকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলে হাকিকে হাতিসাতকে
1: এই হাতিসাতকা এ বাহক তবনি নীল কোরগে সেরিম ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামিয়া ফিতুরিফা পুরি বোশি কমমে হোম দুহে গেহেন্দনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড় তিরিহু
0: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আদি 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড
1: দিবিরাচি গ্যাডু রাজ্যকে কমে হিসাবে হুড়িগেন এবস আগে দেখুম কানুলা পিএসএম কে চেরাল তা ফোন আড়ু হালা বালালুম ফাসিহ গোতে
2: পিএসএম এয়া দিবে রাজ্যে কে আডা দিনু গে আড়ু আদি দিবে এফএম বেস আড়ু হাল বেনে
1: টিভিএম ইএস টিভি আদি পিএসএম নিউজস বালালবে
2: পিএসএম এয়া আইওএস আদি অ্যান্ড্রয়েড ফোন তকুং ডাউনলোড করবেনে
1: পিএসএম এয়া
2: আবহা ফোন ডাউনলোড করব্বা
3: কাডিং হেঁদুন দিয়ে গাড়ি 30 মিনিট মে দিবে রাজ্যে গাড়ি।

ফিরাউন বুঞ্জে তিয়বা মি হুন তিমং ইজনু দিনিস তিয়বা মি হুং এখলে ফানং ইমাম বি হিজে হামা খাসুয়ারুং মি রস গাহুলিন রসুন নেরেলু মঠকা তিয়বা মি হুন রস তে রে গা রে রে মিকং খাসুয়ারে নিকং হুরে তিয়বা মি হুন্নং ইগেনে

ফাহে তিমন রসকলাঙ্গে এউরেঙ্গে কিবৈ এ মুদ্দতে হমাবানি মুদ্দতক এ আজাব ফিল্লেবি হিন্দু এ হারুং আহদ উয়ালা বায়ক্ষমগা এউরেম ভুয়ে।

নিকামেতুকং হিতেমুন দিয়া কৌমুগে মিহুনা বিমুগে ইরুমছায় এ বিমুগে হুড়ঙ্গু তিমন রসকলাঙ্গ বারুতকুদ্দিবীমে এই তিমন রসকলাঙ্গ ইতন্থাঙ্গা বরখায় লব্বা ফাওয়া তন্তনে আদি কলেগে ফানুগে বেরি রসকলাঙ্গ ইসরা ইলুগে ধরিন্ন দেব্বা ফাওয়া ওয়াদুগে হেউ বসুড় এউরেং কেত্তেরুমগে সববুং ফুরিহমবেগেন দিয়ে আদি তিমন রসকলাঙ্গে ফিরআউনায় এনাগে কৌমুগে মিহুং হদমুং গেন্দিয় তকেচ্ছায় এউরেম বিনা কুরমুং গেন্দিয় ইমারায়ত্তং হলা কুরব্বা নেতকুরব্বীমে

0: Munifuhi Filvadi, Malumat Kehazana Musalikode, Emme to Barkurve Bavaria.
1: Dehira Jeg Adu.
0: Inghas Hatharustek Salis Noe Kilohertz Medium Wave, Artihanue Megahertz FM Band.
2: Alameta
3: Hungon
2: Rogajeho
3: Kesum
2: Lorevo
3: Hamuga Arabita Kenegum
2: Amoka Bihita Furitam Nagani Muna Karuga Efo Mimati Burakashi Atuga Adefo Faga
3: Himabihige Alamate Fenijanama Lasnukurava Sehi Farwa Hodava
4: Poni Karuna
5: Anikas Bapa Hutali ফালকিয়ে লিবে হাসকান দিয়ে ইতুর বমুননে
4: মাম্মা ওয়াহক
5: ইউপেন লিবে হিন্দু মাবনুং তোলেমুং এদা ইরু হিবেয়ে
4: জখম
6: ইয়া গদ্দুনু কঙ্গুলে কন্নুমা
5: রয়ফাওয়া আড়কুন সৌদিয়া বুননে
4: মিফাদা আসরুগদ রীতি ওয়াহকত দিবিরাজ্জি গাড়ুগে ইউটিউব চ্যানেলু মিহারু আড়োসওয়ালে ফেরে দিবিরাজ্জি গাড়ুগে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কোলাবা

ihar mege kame ege waduga daani hala ku es deni faasaaya mege me khabade ge iskuru har kolla deni faasaaya kuri gano me kanta te ke kuri ga ekala bank account tan eru nu hulu waati kanne ge meho me ma bada ka faasaaya ma bada barosa vegen faasaaya nguri ha kame ehen kongulun zamane no ei eru ge sagafatu ga mi hu nan ehi teruma me kanta tan onnani atuka etchen onna meha eti huswande ane mehan haradu kore meha ko banje vechya avas ha mehen onnani ehem meema mikal sagafata keterega eero ko meunani ekamako meharu sagafata adakada badalwane adakada keterega kurin aharme fahane ka desdani rashuga mehun neulai farata ene mone hasab ekamuk mihar ko ene nuane mi adaka dake mihar komme mihege geega komme kotariega fahane hunaje rangalo kam ka wani ehme adaka da rangalo kam vecheya badal wane sagafen ekamako badal vegenne nu daane misalaka ahare men naki wara niwa wa gotan hedu mala mondiyabe kore mis bonehen islam deenu ga onna imuge terega islami sagafete mi onna ni islam nangule ehme mahare men abadu sahare men hadan hore niwa kuran jehenaka anghena vejje yan niwa ko gen hunna jehani kiya warakaka mikan tatta hama reet ko niwa ve phon nani firi hena ko es ei wara ladu huturu kan tatta ehna mes mi har zaman badal me mahar mena fennane teri buri go ref badalare e ogge mati buri ga mi ha ko huska ya ve sota koda koda sot ko de lage ehne nuule ইসলামী সগাফত আহার মে এ কুরে জমানগ উন্নক মে নুনে মে বনে মিহার একমক এ মড মড মদে আস্তো মে ওয়ান্নানি আহার মে গে ফিকুরা হুলঙ্গু গে গত্ত ওয়ানিমা এ গত্ত দেন আহার মে এরগ বালানি কেতরে নুন তনেগ খান হাদানে মাগু মতি গ কা দাড়ু বয়ে ইচে মিহার ওয়ার কুদি কুদি কান্তত এমমে ফরতম এক কুরাম ফেশিম একক কল্লিম ei hadikama kavane devana miha kurima ei aadaga kama kavane den ehin gos mihon tak ginan kurima ei den wan wan gotake ei mihar mujja tamoga onna gotake bandu hawe mu kommeta kottas kanjene kuri ga harmen kujja kuves bodomi ha kuves bodati mihinga faratun er kuda kur den das kurani kuri ga wagotake magmati ga kemmake ei wara be adabe kamek gotoka ekamuk mihar wahar men haba magmati ga ma dalu be singiretu be ade sikhata gelu muri kan tatta vese bakure eruka ahar men ge keum ge usul ta vesonani gading gadiya waki gadiya ka munnale namadum fa bagging as re gandu ves kagging avahang osonnane eruka wagote ki wara rangala mihunna nidili be ei isala madako gen em men osonnane den mihar me wagote ki ahar me nidani fatihu bangi goan kare me magena fara e phone ge screen u den ahar menna waran oga terwane ehme me eya eki heda kuran ehma mikahala saga fatuga kanta take eba ade ahar me ge tere wadige no wale kanta take kuri ga mihum bonare mihum bali bali ves made astuga balta ves gena fara dirulum ge adaka dia guli fa mihun nane balita ero ade ha mola kanta tang enge ka machine take ija denu kore mehar meshin e jadu kore mama nu rakka vejje mehar mehun hamane dinu libe mehunaka ehmen bali waneta kore ga wagote ki reganu aggadiru ga nidham kuran jeheta scientific gotum balaru ga nidan jehe waki waguten ge terega nidima aggadiru mewani ashaka dehayaka de terega nida femi ha ekka agadero me libe scientific to bebe from deva tagre ta kaiche ta uga de diun ta gohunna ne waka eru ge ehem vema ishana madako gen kagen jassa de ma yoti nidi hama fado den ehem vema eru ge mihen unna kusani kanta ta ka balta ka ves ma boda mihu eha dole nuwane wara durwane den mi haru ekamakum system badalwe famiyote ade khas sakotte kudenga umuruga jensi mi hatare tine jaharu emma wavesne dan koden kula halahun ya maha ne ma mi haru koden mabane miswere gane duni hatare changulene konne tiko den vesunnane hama ya ta ehem vima mi sagafat gatare gahuri rite kantatta dokolla faharmen a kantatte ke balagati

0: Fandiyar Alhaj Ibrahim Ali.
1: Mi mubaratuga mi Fandiyar kan khotepi Fandiyar na hadani fila hawa khotenu. Hadani fila mi hawa khotebani Islami kan takau ka fa behe buzarage nazir.
0: Demi dannawadani nubala de Hafizun ge bang insaf korevi Fandiyarum. Fandiyar Almukri Dr. Juma Hamdi Ahmad Salim.
1: ফুরতম হাদানি ফিনামি হাওয়াল কুরেবিগে মিদি বালাগেন কি উঙ্গে পফি উঙ্গা ফান্ডিয়ার কোন কুরেবি টিম ফান্ডিয়ার না এ ফোমি হারো নোবালা কি উঙ্গে গফি আদি
0: ইস ফান্ডিয়ার
1: হাফিজ উঙ্গে গফি
0: আলী নদজি
1: হাফিজ উঙ্গে গফি কে আমি ফান্ডিয়ার কোন কোতেবি টিম ফান্ডিয়ার না মি হারো মি হাদানি ফিনামি হাওয়াল কুরেবিগেন দানি می رسمیات کا
0: فنڈیار الحافظ ابراہیم زہیر